0: দেখে আমি ওনা নাটি ওনা আমি হিন্দাচ্ছে
1: আমায় রাসে বেড়েটা গিয়া কান্ডে নেতু না পিটে আমগো ডাক কেন্ডুয়া মামা গ্যামট গড়া কাদেরে মামাগী তাতরাত আদেরে গড়া এ আর তাই মগিলা ওকে